শ্রোতা বন্ধু, আপন মানে বন্দনা কার্যক্রম শুণুছেন আকাশবাণী বারিপদা কেন্দ্র। বন্দনার এথর কণ্ঠশিল্পী বাড়কৃষ্ণ দাস।

0: শ্রোতাবন্ধু শুভেচ্ছা জনাই আরম্ভ করছো আজ পরিক্রমা কার্যক্রম। হচ্ছে সত্যানন্দ,
1: জয়শ্রী, নমস্কার।
0: শ্রোতাবন্ধু, দেব দেব মহাদেব হেউছন্তি ভোলানাথ, কপ্পে বর তো তপ্পে বর। তেণু ভক্ত মানে কেউ পুরুণা দিনরু শৈব উপাসনা করি আসুছন্তি। হ্যাঁ, আম অঞ্চলর বাঙ্গ্রিপুষির বাবা শিমলেশ্বর মহাদেব, মানাত্রীর বাবা কখারুয়া বৈদ্যনাথ, দেবশুলর বাবা বুদ্ধেশ্বর মহাদেব, বারিপদার বুড়া রাউলেশ্বর এবং বারণেশ্বর মহাদেব এবং নীলগিরির বাবা পঞ্চলিঙ্গেশ্বর পীঠ মানঙ্করে আজি কাউড়িয়া ভক্ত মানঙ্কর ভিড় লাগিছে।
2: বল বম, আরে রে বম, বলে রে বলে রে বলে রে বম, আরে রে হারে রে।

নগরে ঘর জাতিরে ব্রাহ্মণ নাম মোর বিদ্যাপতি রাজা ইন্দ্র দিবন মাধব অন্বেষণে পঠাই অনেক হলে করবি কোণ ক্ষুদা তৃষারে আতুর মোর প্রাণ হল সারা পরে আজ ললিতে কুচ কণ।

0: গুপ্তরে বুণি বুণি যাব।
1: আচ্ছা,
0: বর্ষাকালে গছ উঠিলে রাস্তা নিশ্চয় পাই যাব। এপরে বিশ্ববসু ঝিও জয় কলে কনা প্রণাম করছেন, তব ইচ্ছা পূর্ণ হেউ বলে মধ্য কিন্তু ইতি অবসরে সকাল যেত হয়ে যাই সেই সময় হল কোণ
1: কলে।

আগরে বিশ্ব শোষ বর পরে ললিতা তাপরে বিদ্যাপতি আখিরে অন্ধ পটলি বাঁধি দীর্ঘ পথ অতিক্রম করি করি গুপ্তরে বিদ্যাপতি সরিষ বুণি মুণি যাই সংকট তারণ হরিঙ্ক নিকটরে চিন্তা করু করু উপস্থিত হয়ে যাই। কেতবে হয়ে যাই সেই সময় আহ হেলা কর।

যাই কল নীলকন্দরে উপস্থিত হয়ে যাই সেই সময় আউ হল কোণ সব দৃশ্যমান দেখি বহুত আশ্চর্য হয়ে যাই নীলমাধব কু দেখি আজ কলে কোণ নবদ।

বা যাহাদ্বারা কি চৌদ ব্রহ্মাণ্ডর সভাকু সেই স্থানে রখাই অছি। এহা দেখু দেখু আউ কহিলে কোন দেখিলে কাক গোটিয়ে কুণ্ডরে পড়ি চতুর্ধব মূর্তি ধারণ করি আকাশ মার্গরে উঠি যাইছি। এহা দেখি সে আশ্চর্য হই হেলা কোন।

0: শ্রোতা বন্ধু, আজির বদলুথিবা সময়রে যুবপিঢ়ি হেউছন্তি সমাজের মুখ্য শক্তি। প্রত্যেক যুগরে পরিবর্তন সূত্রপাত যুবকমানক দ্বারা হি হই থাকে। নূতন চিন্তাধারা, আধুনিক প্রযুক্তিবিদ্যা ও সৃজনশীলতা মাধ্যমে সেমানে সমাজকু এক নূয়া দিগ দেখাইবার সমর্থ। তেবে সমাজের সকারাৎমক পরিবর্তন আনিবা পূর্বরু যুবপিঢ়ি সজাগ হওয়া উচিত, কর্মতৎপর হওয়া উচিত। আজির ডিজিটাল যুগরে আমি সারা দুনিয়া সহ যোড়ি হয়ে রয়েছু, এ দিগরে যুববর্গ মধ্য যোড়ি হয়ে রহিবা আবশ্যক। নিজের ভাবনা, লক্ষ্য ও মূল্যবোধকু ব্যাপক করিবা উচিত, আত্মবিশ্বাসকু সুদৃঢ় করিবা সহ স্বাবলম্বী হওয়া উচিত। যেতেবেলে জনে যুবক বা যুবতী নিজ সহিত গভীর ভাবে যোড়ি হুয়ন্তি, সেতেবেলে সেমানকর চিন্তাধারা স্পষ্ট হয়ে থাকে। এই আত্মসচেতনতা সেমানকু কেবল ব্যক্তিগত জীবনরে সফল করে না, বরং সমাজের কুসংস্কার, অসমানতা ও অন্যায় বিরুদ্ধে ছিড়া হওয়াকু সাহস দিয়ে। আজির যুবপিঢ়ি হেউছন্তি পরিবর্তনর কর্ণধার, যদি সেমানে আত্মসম্পর্ক ও আত্মসুধারকু প্রাথমিকতা দেবে, তেবে সেমানে নিজ জীবন সহ সম্পূর্ণ সমাজরে এক সুন্দর ও সকারাৎমক পরিবর্তন আনিপারিবে। সবুঠু বড় কথা হেউছি যুববর্গঙ্ক মধ্যরে কঠিন অধ্যবসায়, নিষ্ঠা ও পরিশ্রমর মনোভাব রহিবা উচিত। এই অবসরে আজ রয়েছে আলোচনা যুবপিঢ়ি পরিবর্তনর স্বর। এ সম্পর্কে আলোচনা করুছন্তি অধ্যাপক ডক্টর দিগম্বর গিরি।
1: যুবপিঢ়ি হচ্ছে জাতির স্বপ্ন, সাহস ও সম্ভাবনার জীবন্ত প্রতীক। যেউঠারে অনুভব অতীতর আলোক, সেঠারে যুবশক্তি ভবিষ্যতের উদয়মান সূর্যটিয়ে। এ দেশের সামাজিক, আর্থিক, বৌদ্ধিক ও সাংস্কৃতিক বিকাশে যুবপিঢ়ির ভূমিকা অপরিসীম। যুবপিঢ়ি হচ্ছে পরিবর্তনর বাহক। পুরোনা চিন্তাধারাকে প্রশ্ন করা, নূয়া ধারণাকে স্বীকার করা এবং সমাজের নূয়া পথ নির্মাণ করিবার সাহস যুবমনরে অধিক থাকে। যুবপিঢ়ি দেশ গঠনর মূল আধার। দেশের উন্নতি যুবকমানঙ্কর সক্রিয় অংশগ্রহণে নির্ভর করে। শিক্ষা, নব উন্মেষ, উদ্যমিতা ও সামাজিক সেবা মাধ্যমে যুবশক্তি দেশকে আগেই নিয়ে যাই পারিবে। পরিবর্তন কহিলে আমি বুঝু কোনসি বস্তু

0: মোটামুটি ভাবে আপনার বতক পালন করি বর্তমানে কেমনি চলুচান
1: বর্তমানে আগ অপেক্ষা কুকুড়া চাষ বন্ডাজ দেশি কুকুড়া আন্ধ্রজুয়া হংস 10-12টা হয়ে গেল ছেড়ি বিষয়ে মতো শিখিয়া পড়ল দুইটা মরিগলা তাপরে শিখিলি তাপরে বর্তমানে আউ ছেড়ি কু আউ কিছু রোগ লাগুনি লোক দেখুছি গাঁরে ভাই ছেড়ি আমার মরি যাচ্ছেন সে ভাই তুমি মু পচারুছি আউ আপন পিপিআর ভ্যাকসিন দিয়েছেন কি না বর্ষক তিনটা ভ্যাকসিন ছেড়ি দিয়া যায় সে পচার না আমার সার আসি না আমি এলআই আসি না নাই এলআই পাখু যা দরকার কহা দরকার যে গাঁরে আমার এমতি বর্ষক তিনটা ভ্যাকসিন দেলে পিপিআর রোগ লাগবনি পিপিআর এবং বসন্ত এ রোগ তিনটা ভ্যাকসিন দেলে ছেড়ি আর কিছু রোগবাদী কিছু আসবনি
0: ঘরে সব কে কে অছন্তি
1: ঘরে অছন্তি মো মিসেস মু পুয়া গুটে ঝিও গুটে সেমনে পাঠ পড়ুছন বতক পালন দেশি কুকুড়া আন্ধ্রজুয়া ছেড়ি এই চার পাঁচটা জিনিস রাখি করি যা রোজগার করছি সেমনে পুয়া পড়ুছি প্লস থ্রি এথর লাস্ট ইয়ার হব ঝিও প্লস থ্রি ফার্স্ট ইয়ার মু সেমানকু কুয়ে বাপা এ কাম করি করি তুমি পাঠ পড়ুছ তুমি চাকরি ন পাইলে বি আজকাল কিছু দুঃখ নাই আজকাল এমতি চাকরি উদ্দেশ্যে পাঠ পড়া যাওনি
0: এই পয়সার আপনি চলে যাও
1: আমি চলে যাও
0: তবে আকু নেইকরি আপন ভবিষ্যতে কিসো চিন্তা করিছন
1: আকু নেইকরি আমি ভবিষ্যতে চিন্তা করছি আমার এই চাষটা লুলুং সাইডে যে জায়গা করেছি সেটি ট্রান্সফর্মার লগাই দিয়েছি সেটি ঘর করবি চারিপটে ঘেরাউ হব তারপরে সেটি থন্ডা সিজিনে আমার হংস দেশি কুকুড়া দিয়া যাব বতক এবং ছেড়ি কুকুড়া বন্ডাজ কুকুড়ার বিভিন্ন প্রকার কুকুড়া ভুবনেশ্বরে মিলুছি এমতি কিছু দেশি কুকুড়া আন্ধ্রজুয়া কড়কনাথ কুকুড়া এসব চারি পাঁচটা কুকুড়া সব ভ্যারাইটি জিনিস কুকুড়া অনা হচ্ছে বিক্রি পাই কিছু অসুবিধা নাই এবং মো ঘরে তো সাংে সাংে সরি যাচ্ছে বুঝলি না যা হোক খুশির কথা আমি ভালরে চলুছি
0: ধন্যবাদ
2: হো বড়াই আউ বর্তমান আস গোটে ভজন শুনবা
3: মহাপ্রভু ডাকি আমার চারা নাই।

শ্রোতাবন্ধু কার্যক্রম শেষে গাইছেন্তি শিল্পী শুভাশিষ চলচ্চিত্র মন রহিগলা তুমরি ঠারে।

0: I love you. A, B, C, D, E, F, G, H, I. শ্রোতাবন্ধু শুনুলে একক হিন্দী কথাচিত্র কার্যক্রমে হম সাথ সাথ হে চলচ্চিত্রর কেতোটি গীত আকাশবাণী বারিপদা স্টুডিও ঘড়ি সময় বর্তমান রাতে 11টা বাজিয়া কু যাচ্ছে। হিন্দি সম্বাদ রিলে করে প্রচার করছু আকাশবাণী দিল্লি রু শুনিপারে অল্প সময় মধ্যে।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে সর ফিরোজি। সংসদ নে করাধান আর অন্য বিধিয়া সংশোধন বিধেয়ক 2026 পারিত কর দিয়া হে। রাজ্যসভা নে ইস বিধেয়ক কো চর্চা কে বাদ আজ লোকসভা কো ওয়াপস ভেজ দিয়া। লোকসভা পহলে হি ইস বিধেয়ক কো পারিত কর চুকি হে। বিত্তমন্ত্রী নির্মলা সীতারামন নে ইয়ে বিধেয়ক পেশ কিয়া থা। চর্চা কা জবাব দেতে হুয়ে বিত্তমন্ত্রী নির্মলা সীতারামন নে কাহা কি বিধেয়ক কা উদ্দেশ্য ভারত কে বিনির্মাণ পারিস্থিতিকী তন্ত্র কো মজবুত করনা আর অধিক নিবেশ আকর্ষিত করনা, রোজগার সৃজিত করনা আর विनिर्माण गतिविधियों को बढ़ावा देना है। वित्त मंत्री ने स्पष्ट किया कि विधेयक में यूपीआई उपयोगकर्ताओं पर कोई कर या लेन देन शुल्क नहीं लगाया गया है। उन्होंने आश्वासन दिया कि छोटे व्यापारियों और उपभोक्ताओं को यूपीआई पर एमडीआर शुल्क नहीं देना होगा। संसद ने बैंककार बही साक्ष्य विधेयक 2026 पारित कर दिया है। इस विधेयक को आज राज्यसभा ने मंजूरी दे दी।